0: ཕདང ཤིལུག སོར ཡུང ལུག ད སུང དུན རེ བི ནི རི གུ ཐབ དང
1: ཇོང ཚར ཁང ད དེ སུང ཁེ ཅི ནི དེ ཐང ལང དུན ནོ ནི ལང མར ཡོ
0: སིང ཁེ ནམ པ ད ད ཅི ཅི སིང ཡིན པི ལེ ཚིན དེ ན པེ ཇོང ལུང ཚིན ཉིན ཚིན ལེ ཁོང ཁམ གེ ལུང ཚིན ཅ དེ ཐང ལམ དུན ཞི པི ལེ ཚིན དེ རེ
1: ཅི ནམ པི དེ ཐང ལང དུན ཞི པི ཁང གེ ལུང ཚིན སིང ཅ གས ཤ ཡོ
0: ང ཚུ ཅི ཅ ལུས སེ ཉེ ཅ དེ ཐང ལ སེན ཁར ཤེ ཅི ཡོ
1: ཅི ནམ པི ང ཚུ ལིན ཅི ལ དོ ཁར ཤེ ཅ མ ཅི པ ནོ རོ
2: wana gongda jie de san ma yirwa xiwa ji gu san xie na dengun ne zala yong dao bu da tong zang gu xian kang dia tong yan na dengun ne zala yong dao bu da tong zang tao jian nian kor jia zang gu gong rang la cu lang zha wo ngong zeng sa wo to ba tong zuo wo nong ji bie gang a tong ga wa na zu tao jie yong dao zi to ba ma zi gang a le nang yo yue jie mi la dia yong bie jie nong re bin nong dong a tong ling jie zi ba gang zir su ting ye jian ma wa ma qie nong Dewa jya nyikar su na ringa liya manjaan waa tong Dungha la cha jya mandiya paa naa tsuba na Xianta mongbo umiitan jya waa yinba tiya na Kowa chunyi yinba zye guzil xii saan ye Rongo rongka xii gu ba Madong zangwa jindra xia yin rong Tangji jiantong yin ting chan jibi ye bi Xiankang dia tong yin na Rongye cha jiantong Yin ting dia yin tsukao ka nupa jie xidu samu taba tong Rongye cha xika tong ga tsu Ginlong su xidu samu taba ma zi Rōnyi jī tsōwā tōng, lē kā kīdē wū tsōng tsī tō jēn, xiān rōu tō xiāng bā wāng, yōng nā kīndī jī tā nī sī mā lā wā jī jī yē. Dē yōng, jēn jū lē, xiāng jī tsōwā tō wā lā, pōng lē tā bā yē tāng jī xī sōng bā jēn rō. Sīng gā nā bā tsō, bā tsōng dā rā lē jī xē sīng jī, mā tā nā ngā tsō lēng cīng sīng rō.

তারা চেয়েছে সিং চুবলিন চিন দেন পেজং লংছি নিনছি লেখং কাঙ্গে লংছি জি সুদু রেজে লিনছি সে জুর সিবা দিছি দিরং রেজে চি জি লিনছি নো সেমবা বলিন জি লা নিনছি দিন বি লুকি খা জি জি জি সিউ বি সিনজু লিনছি নি তু জু বি সিনা ইয়ো বছো